0: हेलो फरमाइश।
1: हेलो फरमाइश,
0: नमस्कार।
1: भाई
0: नमस्ते। हेलो फरमाइश।
1: हेलो फरमाइश, আমি কুমারগাঁও থেকে বুলটি দাস।
0: বুলটি দাস, আপনি কেমন?
1: হ্যাঁ, আমি বহুত বড়িয়া।
0: বহুত বড়িয়া। ওকে,
1: বহুত বহুত বড়িয়া আছে
0: জি। থোড়া থোড়া হিন্দি বলনে লাগা।
1: দাদা ভাই, আপ কেমন হো?
0: হ্যাঁ, মে ভি বহুত হি আচ্ছা হুম জি। আপনি হিন্দি বলনা শুরু কিয়া, মুঝে বহুত হি আচ্ছা লাগ রাহা হ্যায়।
1: ধন্যবাদ ধন্যবাদ
0: জি। অর আজ কোন সা ফিল্ম কা গানা আপ সুনা চাহেঙ্গে?
1: দাদা ভাই, ফিল্ম কা নাম হ্যাঁ নদিয়া কে পাস, গানে কা গুল হ্যাঁ কোন দিশা মে লেকে।
0: ওকে, বাহ, বহুত হি বড়িয়া গীত হ্যায় জি। অর কিন সাথিও কো সুনানা চাহেঙ্গে আপ?
1: হ্যাঁ, অবিনাশ ভাই, আশুতোষ ভাই, দাদা ভাই আপনিও?
0: ওকে, আমিও শুনবো। হুম হুম
1: ওকে,
0: ঠিক হ্যায়।
1: নমস্কার দাদা ভাই।
0: নমস্কার, কল করনে কে লিয়ে বহুত বহুত ধন্যবাদ।
1: হ্যাঁ, ধন্যবাদ দাদা ভাই আপনাদের।